আজ দিও খুদে মেন দিরগুলো আসিনে তবে সিনে টাকা তো ছগর নিয়ে দর্দ চবো।

আজল দিও খুদে মেন দিও গুলো আসি নেমসতে বেসিনে টাকা তো ছগর নিয়ে দর্দ চব এলো জলম দে সলাম না দে।